নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্যকালীন বাংলা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ স্বাভাবিক আছেন। আজ আপনাদের সঙ্গে আছি আমি, বেবি।

বন্ধুরা, আজ 8ই জুন, ভারতীয় জাতীয় গণমাধ্যম আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্ণ হল আজ। 1936 সালের এই ঐতিহাসিক দিনটিতেই তৎকালীন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়েছিল। বহুজন হিতায়

বহুজন সুখায়ও মন্ত্রে দীক্ষিত এই সংস্থা ভারতের প্রায় 98% দেশবাসীকে নিরলসভাবে তথ্য ও বিনোদন যুগিয়ে চলেছে। বর্তমানে সারা দেশে আকাশবাণীর 991টি স্টেশন আছে। এই 90 বছরের পথ চলায় আকাশবাণী ভারতের সংস্কৃতি, ইতিহাস, ভাষা এবং কোটি কোটি মানুষের আবেগের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আকাশবাণী তথা অল ইন্ডিয়া রেডিও এই দীর্ঘ পথ চলা, দীর্ঘ এবং বর্ণময় যাত্রাপথের 90 বছর পূর্ণ হলো আজ।

নীল গ্রহটির পৃথিবীর ফুসফুস জলবায়ুর নিয়ন্ত্রক করে রেখেছে এবং কোটি কোটি প্রাণীর আবাস কেন্দ্র হয়ে উঠেছে। সমুদ্র ছাড়া পৃথিবীর জীবন বৈচিত্র্য, জীব বৈচিত্র্য এবং আবহাওয়াকে কল্পনা করাই যায় না। অথচ আজকাল আমরা ব্যক্তি স্বার্থে সেই বিপুল জলরাশিকে ভুলে যাচ্ছি। এই ভুল ভাঙাতেই প্রতি বছর 8ই জুন মানে আজ পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস হিসেবে। এই দিনটি 1992 সালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ব সমুদ্র দিবস হিসেবে ঘোষণা করার। কিন্তু পরবর্তীকালে 2008 সালে জাতিসংঘ এই দিনটিকে স্বীকৃতি দেন। এই দিনটি পালনের একটাই উদ্দেশ্য, সমুদ্রের যে গুরুত্ব তাকে বোঝা, তার দূষণ রোধ করা এবং গুরুত্ব বুঝে সমুদ্রকে ব্যবহার করা। এই যে আমরা প্লাস্টিকের প্যাকেট ফেলে দিই সমুদ্রের জলে বেড়াতে গিয়ে, যথেচ্ছই বর্জ্য খাবার আমরা ফেলে দিই, যথেচ্ছভাবে ব্যবহৃত আমাদের যে বর্জ্য পদার্থ সেগুলো গিয়ে সমুদ্রের জলে মেশে, সমুদ্র তটে গজিয়ে ওঠা হোটেল রেস্টুরেন্টের যে বর্জ্য ইত্যাদি গিয়ে ওই জলে মেশে, তার ফলে কেঁপে ওঠে আমাদের এই নীল গ্রহটির যে হৃৎপিণ্ড ফুসফুস, এই সমুদ্রের জলভাগ। কিন্তু মানুষকে মনে রাখতে হবে, সমুদ্র ঠিক থাকলেই আমাদের পৃথিবীটাও ঠিক থাকবে, সঙ্গে ভালো থাকবো আমরাও, তাই না?

0: বন্ধুরা, এখন আমরা শুনবো একটি ছোট্ট কথিকা। শোনাবেন তৃপ্তি প্রামাণিক মহাশয়া। চলুন শোনা যাক।
1: এই কথাটা আমরা সকলেই জানি, জলের অপর নাম জীবন। জল ছাড়া গোটা পৃথিবী অচল, জলহীন জীবন কল্পনাই করা যায় না। পৃথিবীতে মানুষের বেঁচে থাকা, সভ্যতার উন্নতি, সব কিছুর জন্যই জলের একান্ত প্রয়োজন আছে। জলের জন্যই রয়েছে প্রাণ। জল ছাড়া জগতে মানুষ কেন? কোনো প্রাণের অস্তিত্বেই কল্পনা করা কঠিন। একদিকে উদ্ভিদ যেমন মূলত জলকে আশ্রয় করে পৃথিবীতে বেঁচে থাকে, অন্যদিকে তেমন মানুষও দৈনন্দিন জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে জলের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। মানব জীবনের সঙ্গে একই সুতোর বেণী বন্ধনে বাঁধা রয়েছে জল। আমাদের প্রতিদিনকার জীবনে ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানোর আগে পর্যন্ত প্রতি মুহূর্তেই জল আমাদের একান্ত প্রয়োজন। জলের উপর নির্ভর করে আমরা বেঁচে থাকি। ছোটবেলা থেকে শুনে আসা অতি প্রচলিত প্রবাদটি জলের অপর নাম জীবন মোটে অতিশয়োক্তি নয়, কিন্তু আমরা আদৌ আমাদের এই কথাটা বাস্তব জীবনে প্রয়োগ করি? আদৌ কি আমরা জল সংরক্ষণের দিকে নজর দিই? উত্তর একটাই, না, দিই না। উল্টে আমরা নিজেরাই নিজেদের জীবনের অপচয় করে চলেছি। বর্তমান এবং ভবিষ্যতে মানুষের জলের চাহিদা মেটাতে যে পদ্ধতিতে প্রাকৃতিক ও বিশুদ্ধ জলাশয়গুলিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে সুপরিকল্পিতভাবে ব্যবহার করা হয় এবং অপব্যবহার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয় তাকে জল সংরক্ষণ বলা হয়। সহজ কথায় বলতে গেলে জল সংরক্ষণ হলো জলকে দক্ষতার সাথে ব্যবহার করা এবং অপচয় বা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার বন্ধ করা। যেহেতু পরিষ্কার জল এখন সীমিত সংস্থান হিসাবে বিবেচিত, তাই জল সংরক্ষণ গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য হয়ে

0: জল সংরক্ষণ কিভাবে করা যায়, বিজ্ঞানীরা তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জল নিয়ে চেতনা আমাদের মধ্যে এখনও জেগে ওঠেনি। একটু চোখ মেললে দেখতে পাব রাস্তার দুপাশে টাইম কল থেকে অনবরত জল পড়ে যাচ্ছে। ব্যস্ত মানুষ সেই কলও বন্ধ করতে ভুলে গেছে। অনেক গ্রামে কলের মুখই নেই, কিন্তু আজ আমরা জলের নানাবিধ উপকরণের কথা ভেবে এবং অপরিসীম গুরুত্বের কথা মাথায় রেখে জল সংকটের মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই জলের অপচয় বন্ধ করে জল সঞ্চয়ের কথা আমাদের ভাবতে হবে। আধুনিক জীবন চলছে দ্রুত গতিতে, ক্রমবর্ধমান নগরায়ন ও বিশ্বায়নের চাকায় ভর করে। যে জলের দ্বারা সভ্যতার উদ্গমন হয়েছিল, যে জলকে কেন্দ্র করে জীবন ও জীবিকার সম্ভব হয়েছিল, সেই জলের অভাব আগামী প্রজন্মকে ভাবাচ্ছে। পৃথিবীতে তিন ভাগ জল, এক ভাগ স্থল হলেও বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রকট হয়ে উঠেছে। ভূগর্ভস্থ জল নিঃশেষ হয়ে যাবার জন্য এবং প্রাকৃতিক জলকে যথাযথভাবে ব্যবহার করার সচেতনতার অভাবের জন্য, তাই জলের ব্যবহার ও জল সংরক্ষণের কথা আজই না ভাবলে আগামী প্রজন্মকে তার ফলভোগ করতেই হবে। পৃথিবীর বিভিন্ন দেশ বর্তমান এবং ভবিষ্যতের কথা ভেবে মানুষের চাহিদা মেটাতে এবং জলের পরিমাণ বজায় রাখতে জল সংরক্ষণের বিভিন্ন নীতি ও কৌশল গ্রহণ করেছে। জল সংরক্ষণের উদ্দেশ্য হল ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ জলের প্রাপ্যতা নিশ্চিত করা, জলকে শক্তিরূপে গণ্য করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, বিশুদ্ধ জলের উৎসগুলিকে সংরক্ষণ করে মানুষের জল ব্যবহারের অপচয় কমিয়ে কৃষিকাজে ভূগর্ভস্থ জল ব্যবহার কমিয়ে আনা। দেশজুড়ে জল সংকটের কথা বিবেচনা করে জল সংরক্ষণ ও সঞ্চয়ের জন্য প্রত্যেককেই খেয়াল রাখতে হবে। জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়নের প্রক্রিয়া গ্রহণ করেছে, যার দ্বারা গ্রামাঞ্চলে ও শহরে নানা প্রকল্প ও প্রচার ইতিমধ্যে সাড়া জাগিয়েছে। জল সংরক্ষণ কৌশলের একটি মৌলিক উপাদান, জল সংরক্ষণের উপযোগিতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। অনেকেই বাড়িতে বা ছাদে বাগান করেন, তাদের গাছে জল দেওয়ার জন্য বেশ অনেকটা জল প্রয়োজন হয়। চেষ্টা করুন গাছে সকাল এবং সন্ধ্যায় জল দেওয়ার, কারণ দুপুরের রোদে জল দিলে গাছেরও অতিরিক্ত জলের প্রয়োজন হয়। তাই সকাল সন্ধ্যে জল দিন, এতে জল সঞ্চয় হবে এবং গাছেরও বৃদ্ধি ভালো হবে। অনেক সময় কোনো কাজে ব্যবহৃত জল খুব ভালোভাবে অন্য কাজে ব্যবহার করা যায়, যা আমরা ফেলে দিই। অনেকেই বোতলে বা গ্লাসে হাফ জল খেয়ে ফেলে দেয়। ফেলে দেওয়া জল দিয়ে যে কোনো জিনিস পরিষ্কার, কিছু ধোয়া বা নানান কাজে ব্যবহার করে সেই জলকে কাজে লাগান, অপচয় করবেন না। অনেকেই স্নানের সময় শাওয়ারের ব্যবহার করেন, এতে জল অনেক বেশি খরচ হয়। যখন বাসন ধোবেন লক্ষ্য রাখবেন যাতে বেসিনের কল খোলা না থাকে, প্রয়োজন মতো জল নিয়ে তা বন্ধ করে দিতে হবে। গাড়ি ধোয়ার জন্য হোস পাইপের বদলে যেসব জল পূর্ণ ব্যবহারযোগ্য তা ব্যবহার করলে জল অপচয় বন্ধ হবে। পাম্প চালানোর সময় তা ভর্তি হওয়ার একটু আগে বন্ধ করুন। অনেকেই জল পড়ে যাওয়ার শব্দ শুনে পাম্প বন্ধ করেন, এতে জলের অনেক অপচয় হয়। জলের সমস্ত কল মাঝে মাঝে ভালো করে চেক করে নেবেন। অনেক সময় জলের লাইনে কোথাও লিক থাকলে অযথা জলের অপচয় হয়ে যায়। জল সংরক্ষণের অন্যতম উপায় হল বৃষ্টির জল। বৃষ্টির জল সংরক্ষণ করে তা পরিশুদ্ধ করে পুনরায় ব্যবহার করা যায়। সৌর প্যানেলের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। কিন্তু আজ পৃথিবীতে দেখা দিচ্ছে জলের তীব্র সংকট। নাগরিক সভ্যতার লোভলালসায় জলময় পৃথিবী হতে চলেছে তপ্ত মরুভূমি। ভারতীয় সংস্কৃতি অনুসারে জল ভারতীয়দের অনেকগুলি আরাধ্য দেবতাদের মধ্যে এক। বৈদিক দেবতা বরুণের উপাসনার মাধ্যমে প্রকৃতপক্ষে জলকেই উপাসনা করা হয়। তাছাড়া প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে বিভিন্ন যজ্ঞের মাধ্যমেও অগ্নির সাথে সাথে জলকে সম্মান জানানো হয়ে থাকে। মনে রাখতে হবে, জল হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। প্রয়োজন ছাড়া যথেষ্ট পরিমাণে জলের অপচয় ও অপব্যবহার বন্ধ করতে হবে। নমস্কার।
1: শুনলাম কথিকা জল সম্পর্কে। শুনলেন তৃপ্তি প্রামাণিক মহাশয়া। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

আমি মালিক যাবে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক যাবে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল ছলাত ছল ছলাত।

ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে।

বন্ধুরা, গানটি শুনলাম কবির সুমনের কণ্ঠে। আমরা নদীর দেশে থাকি, জলের দেশে। নদী আমাদের কাছে মা, কখনো কখনো দেবতা দেবী হিসেবেও পূজিত হয়েছেন। সেই আদিম কাল থেকে এই ধারা চলে এসেছে নদীকে দেবী কিংবা দেবতা হিসেবে পূজো করার। নদী আমাদের কাছে পবিত্র। আমরা দেখেছি নদীর ধারেই বিশ্বের যে বড় বড় সভ্যতাগুলো একে একে গড়ে উঠেছে। সিন্ধু নদীর ধারে সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদাড়ো, ইয়াংসি কিয়াংয়ের ধারে চীনের সভ্যতা, নীল নদীর ধারে মিশরীয় সভ্যতা, আর গঙ্গা নদীকে কেন্দ্র করে আমাদের গোটা ভারতীয় সভ্যতা। নদী আমাদের সংস্কৃতি ঐতিহ্যের একটা অঙ্গ হয়ে উঠেছে। আর নদীকে কেন্দ্র করে যে কত কত সাহিত্য, উপকথা, লোককথা, গান রচিত হয়েছে তার কোনো হিসেব নেই, তাই না বন্ধুরা? আজকে আমরা এই অনুষ্ঠানটি করে তুলব নদী কেন্দ্রিক। নদীকে নিয়ে কথা বলবো, নদীর অবস্থা দুরাবস্থা সব নিয়েই কথা বলবো। তার আগে আমরা নদী কেন্দ্রিক একটি গান শুনে নিই। গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে।

বন্ধুরা, এতক্ষণ শুনলাম ভূপেন হাজারিকার কণ্ঠে গান। নদী আমাদের সভ্যতা এবং সংস্কৃতিকে পুষ্ট করে, সমৃদ্ধ করে, আমাদের সাহিত্যকে উজ্জীবিত করে। নদীকে কেন্দ্র করে আমাদের বাংলায় কত যে গান রচিত হয়েছে, কবিতা, উপন্যাস,

রচিত হয়েছে বহু বহু। আমাদের বাংলা ভাষায় যিনি সাহিত্যিক সমরেশ বসুর লেখা গঙ্গা সেরকম একটি উপন্যাস, নদীকেন্দ্রিক উপন্যাস। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি, দেবেশ রায়ের তিস্তাপাড়ের বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি কত যে গুরুত্বপূর্ণ উপন্যাস রচিত হয়েছে এক একটি নদীকে কেন্দ্র করে তারই আত্মা নেই। রবীন্দ্রনাথের কবিতায় আমরা যেমন পাই কত কত নদীর নাম, তেমনি জীবনানন্দ দাস, কবি জীবনানন্দ দাস আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার যেসব নদী ধানসিঁড়ি মাতলা প্রভৃতি নদীদের সাথে আমাদের পরিচয় ঘটিয়ে দেন, পরিচয় করান আমাদের নদীর সাথে, জলের সাথে, সেই শব্দের সাথে, ছলাৎ ছলাৎ যে শব্দ সেই শব্দের সাথে। কিংবা বন্ধুরা বলুন, আপনারাই বলুন যে আমাদের পুরাণ সাহিত্য, আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের যে সভ্যতার গোড়াপত্তন তা কিন্তু সবটাই নদীর হাত ধরে। আবার নদী যেমন আমাদের পুষ্ট করেছে, আমাদের জীবন দান করেছে, আমাদের কৃষি জমিনগুলোকে উর্বর মাটিতে ভরিয়ে তুলেছে, তেমনি নদীর ভয়াল রূপের কথাও আমরা সবাই জানি। বন্যা এসে ভাসিয়ে নিয়ে যায় কত কত সভ্যতা, ঘর, ভূমি, সংস্কৃতি, জনপদ, তাই না? কিন্তু এর জন্য কিন্তু দায়ীও আমরাই। এই যে নদীতে আমরা বাঁধ দিয়ে দিই, নদী থেকে তুলে নিই যথেচ্ছাচারে বালি, আসলে প্রকৃতির সর্বংসহা যেমন তেমনি ধ্বংসকারীও তো। আমরাই না পরোক্ষভাবে নদীর এই ভয়াল রূপের জন্য দায়ী খানিকটা, আপনাদের কি মনে হয়? তার আগে বন্ধুরা চলুন আরেকটি গান শুনি কিশোর কুমারের কণ্ঠে।

বন্ধুরা, সময় বলছে আজ আমাদের এখানেই থামতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেবি। নমস্কার।